0: শ্রোতা বন্ধু, জৈব বিবিধতার পূর্ণ আমার এই জগত। আম চারিপাখে বিভিন্ন বৃক্ষলতা পুরি রয়েছে। এসহ আম পরিবেশে বাস করছেন বিভিন্ন প্রকার জীবজন্তু ও কীটপতঙ্গ। পরিবেশে সন্তুলন রক্ষা নিমন্তে এ সমস্ত রয়েছে আবশ্যকতা। আজ সমগ্র বিশ্বের পালন করা যাচ্ছে আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস। এ সম্পর্কে সংক্ষিপ্ত অভিমত রাখতে পরিবেশবিদ সুকান্ত কিশোর মহান্তি।
1: প্রাণী ও উদ্ভিদর বিভিন্ন চরিত্রের দেখা যাচ্ছে ভিন্নতার সৃষ্টি হয়েছি জৈব বিবিধতা। জীবর জীবনযাপন পরস্পর মধ্যে সম্পর্ক কু আধার করে জৈব বিবিধতার তিনোটি স্তর রয়েছে। জাতিগত বিবিধতা, পরিবেশ জনিত বিবিধতা, এক নির্দিষ্ট জাতি মধ্যে ঘটুবা জিনীয় পার্থক্য কু আনুবংশিক বিবিধতা কুযায়। কোণী এক নির্দিষ্ট অঞ্চলের রুথা বিভিন্ন প্রাণী ও উদ্ভিদর প্রকার ভেদক জাতিগত বিবিধতা কুযায়। পরিশেষে পোষণ ক্ষমতা ও ধারণ ক্ষমতা উপরে নির্ভর করে পারিপার্শ্বতন্ত্র বিবিধতা দেখা যায়। জৈব বিবিধতা যোগ বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের গ্যাস জলচক্র আদির ভারসাম্য রক্ষা হয়ে পারিছে।

জৈব বিবিধতা বায়োডাইভার্সিটি এই শব্দটি জৈব মানে বায়োলজিক্যাল এবং বিবিধতা হচ্ছে ডাইভার্সিটির সৃষ্টি পৃথিবী পৃষ্ঠরে থিবা বিভিন্ন প্রকারর উদ্ভিদ প্রাণী অণুজীব এবং সেমানকর প্রাকৃতিক পরিবেশ মধ্যে থিবা পারস্পরিক সম্পর্ককু জৈব বিবিধতা বলে কুহাযাইথায়।

0: অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
2: শুনিলে আলোচনা রেটিনোপাথি, এ সম্পর্কে আলোচনা কলে ডাক্তার সিদ্ধার্থ দাস এবং তাঙ্ক সহিত আলোচনারে অংশগ্রহণ করিথিলে নির্মাল্য ওঝা। তেবে আজি তো সময় হয়েছি, আসন্তা সপ্তাহরে ভিন্ন এক প্রসঙ্গকে নিয়ে কার্যক্রম ভেটিদেব। বিদায় দিন্তু, রহছু

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা
2: 1970 ভজন পরিবেশন করছেন অদ্বৈত চরণ পাত্র এবং সাথী।

0: শ্রোতা বন্ধু, সত্য ও অহিংসার পূজারী ছিলেন গান্ধীজি। প্রতিটি ভারতীয় হৃদয়ে স্বদেশী, স্বভাষা এবং স্বরাজর মন্ত্রক সে গুঞ্জরিত করাইলে। তাঁর বিচার এবং আদর্শে প্রতিফলিত হয়ে গভীর দেশপ্রেম।
1: তো অঙ্গ্রেজি তাকত কতনি ভি বড়ি থি, ও অঙ্গ্রেজি তাকত ইতনে বর্ষো তক হমকো হমকো সতাতি রহি। জব হমনে জাগৃতি হো গই, হম সমঝ গই কে হম হে তো ও হে, হম নহি হে তো ও হো নি সকতে। তব তো আগর ইয়ে অঙ্গ্রেজো কে লিয়ে সচ্চা থা, তো আজ তো ও ভি সচ্চাই হে। তো উপর আগর বিগড় গয়া হে,
0: স্বাবলম্বী সমাজ শান্তিকামী বিশ্ব পাইঁ সে সদা সর্বদা নিজের বক্তব্য ও লেখার জোর দেউথিলে। ছলনাপূর্ণ জীবন তাঙ্ক পাইঁ আদৌ গ্রহণীয় নথিলা। এক সময়ানুবর্তী পরিশ্রমী জীবন বিতাইবাকু সে সববেলে কহুথিলে। সামাজিক জীবনঠারু আরম্ভ করে আর্থিক এবং রাজনৈতিক জীবনরে সদা সর্বদা মূল্যবোধ রক্ষা করিবাকু কহুথিলে গান্ধীজি। দেশকু গড়িবাকু হেলে কর্মঠ ও সমর্পিত যুবক যুবতী এবং সচ্চা সেবকঙ্কর আবশ্যকতা কেতে তাহা সে বারম্বার বুঝাইলে। জনমানসকু তাঙ্কর চেতনা, তাঙ্কর নীতি ও আদর্শ সবুবেলে আকর্ষিত করিয়াছি।

0: তেবে শ্রোতা বন্ধু, নিতা ঘর এই উত্তপ্ত তোড়মাড়া ভিতরু পুনি জুই যাই মল্লি, চম্পা, রজনীগন্ধা আউ তমাল আদি বাসফুল মানে চহটি উঠান্তি। ফুলেই হয়ে বড় শুয়া করে সেমানে চাহি বসন্তি রাসেশ্বরঙ্ক অভিসার বেড়কু।
1: কন বুঝিপারলেনি বন্ধু, গ্রীষ্মর প্রকোপরে ধরণী আক্তামাক্তা হেলা বেড়কু উৎকলরে পুরুষোত্তম ক্ষেত্রর ভাসি আসে চন্দনর মহক। খটুয়ারি সেবক মানে লাগি পড়ন্তি শ্রীঅঙ্গরু তাত্তি উপশম পাই চন্দন ঘুরিবারে।
0: তেবে গ্রীষ্ম প্রধান দেশর বাসিন্দা ভাবে মহাপ্রভুঙ্ক শ্রীঅঙ্গরে প্রতিদিন চন্দন লাগি করাযায়। মাত্র অক্ষয় তৃতীয়র গ্রীষ্মর প্রকোপ বড়িবা নেই এহার উপশম পাই প্রায় কিলোটিয়ে চন্দন বড় যত্নরে ঘোরা হুয়ে মণিমাঙ্ক পাই।
1: তুলসী চৌরারে পড়া পানি দেই ঝামু ও পাটুয়া যাত্রা বি সরিতায়। এতেবেলে রথকাঠ অনুকূল করে সমগ্র উৎকলরে বিভিন্ন দেবাদেবী পীঠে ঠাকুর মানক গ্রীষ্ম উপশম পাই চন্দন যাত আরম্ভ হবে।
0: যথা দেহে তথা দেবে পূর্বকালর প্রচলিত এই উক্তিটি উৎকলরে যেতিকি প্রচলিত অন্য কেউঠারে সেতে নুহে বন্ধু। যাহার সর্বশ্রেষ্ঠ নিদর্শন হেউছি আম বড় দেউল।
1: হ্যাঁ বন্ধু, কোটি ওড়িয়াঙ্ক হৃদপদক জগতর নাথ বোলাই মধ্যে প্রভু শ্রী জগন্নাথঙ্কু মানবীয় ঢঙ্গরে মাঘ মাসরে শীত হুয়ে পুনি গ্রীষ্ম ঋতুরে তাঙ্ক শ্রীঅঙ্গকু কষণ হুয়ে। প্রচন্ড খরারে সেকালে ঝাউঁড়ি পড়ন্তি পরা, তেণু বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসরে প্রভুঙ্ক শ্রীঅঙ্গকু চন্দন লাগি হয়ে প্রভু চাপকু বিজে করন্তি।
0: শ্রীজীউঙ্কর চন্দন চর্চিত বেশ, সিংহারীমানঙ্ক দ্বারা সুসজ্জিত অলকা, চন্দ্রিকা, চৌষরী মাল ও গভা আদি পুষ্পাঙ্কর বিভূষিত মহাপ্রভুঙ্কর এই কমনীয় রূপ মাধুর্যর মানবীয় লীলা দেখি মহাকবি জয়দেব সেদিন বিহ্বল হয়ে লিখি বসিলে।
1: চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বন মাড়ি কেলি চলন্মি কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগস্মিত শাড়ি হরিহ মুগ্ধবধু নিকরে বিলাসিনী বিলসতি খেলিপরে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনক ঘরটা 1970 রে তৈরি হইতলা রাইট তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাজ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? হেলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রচার করছু কতটি আধুনিক গীত। কণ্ঠশিল্পী অক্ষয় কুমার মহান্তি গাইছেন নিমাই মহান্তি রচনার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: নিমাই মহান্তিঙ্কর রচনারু গীতটি গাইছন্তি অক্ষয় কুমার মহান্তি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: নিমাই মহান্তিঙ্কর রচনার গীতটি গাইছেন অক্ষয় কুমার মহান্তি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীত গাইছেন জগন্নাথ পাণিগ্রাহী, গীত রচনা গৌর হরি তলাই।

0: আকাশবাণী কটক শ্রন্ত ক্রুশে সূচনা।
1: প্রিয় চাষী ভাই ভৌণী মানে, অমল উপযোগী অণধান ফসল যথা চীনাবাদাম ও ডালি জাতীয় ফসলকু শীঘ্র অমল করে দিয়ন্তু। অমল হইতিবা ফসলকু পলিথিন দ্বারা ঘোড়াই রখন্তু। মজরে মজরে হেউথিবা কালবৈশাখীরু আম্বকু রক্ষা করিবা পাই আম্বগছরে জাল লগান্তু। অমল করিসারিথিবা ফসলকু বর্ষা কারণরু নষ্ট ন হেবারু রোকিবা পাই সুরক্ষিত স্থানরে রখন্তু। ফসলরে রোগপোকর উপস্থিতিকু নিয়ন্ত্রিত ও নিরীক্ষণ করন্তু। বর্তমান সময়ের অধিক তাপমাত্রা ও মঝির মঝিরে কালবৈশাখী বর্ষা যোগু ধান ফসলরে মাটিয়াগুন্ডি পোক বা চকড়া এবং ধলাপিঠিয়া গছডিয়া পোক লাগিবার সম্ভাবনা আছে। প্রাথমিক অবস্থায় বুদা প্রতি পাঁচ রু দশটি পোক দেখা দেলে 600 মিলিলিটর নিম্ব আধারিত কীটনাশক 1500 PPM আজা ডিরাকটিন 200 লিটর পানি মিশাই সিঞ্চন করন্তু। রাসায়নিক উপায়ে এই পোকগুড়িকর পরিচালনা পাই একর প্রতি 120 গ্রাম পাইমেট্রোজিন নামক কীটনাশক কিংবা 80 গ্রাম ডাইনোটি ফিউরান নামক কীটনাশক 60 গ্রাম প্লোনিকামিড কিংবা 100 মিলিলিটর ট্রাইফ্লুমেজো পাইরিন নামক কীটনাশক 200 লিটর পানি মিশাই মূলক লক্ষ্য করে সিঞ্চন করন্তু। মাটিগুন্ডি পোক বা চকড়া পোক পাই অনুমোদিত এই দুইটি

শ্রোতা বন্ধু, বঞ্চিবা পাই অম্লজান তো নিহাতি দরকার। এই অম্লজান আমি বৃক্ষলতাঙ্ক যোগে হি পাও। তেবে শরীর সিনা বৃক্ষলতাঙ্ক ঠার অম্লজান পায়ে, কিন্তু মন পাই তো অম্লজান দরকার না। মানে মন বি সুস্থ রহবা দরকার। মনকু সুস্থ রাখবাকু হলে মানসিক শান্তি, খুশি, আনন্দর আবশ্যকতা রয়েছে। আর সেই আবশ্যকতার অধা ভাগ পূরণ করে আমার বনলতা পাহাড় ঘেরা পরিবেশ।

0: কি শান্তি! বুঝিলু রে কন্যা পিতা, মোর যেমতি মনে হেলা সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরাণী বিজে হই মো হাতের অমৃত ঢালি দৌছন্তি, আ মু চ চ করি চ চ করি পি যাউচি।
1: ইমিতি কোন কৌছন্তি মো সাথে, হে সিয়ে পরা আমরি পরি মনিছ ছাটে।
0: হাত বড় ভালু, আরে গোবর খাতরে কোন পদ্ম ফুল ফুটেনি, ইয়ে সেই লক্ষ্মী।
2: যা তমরি যো কথা না।
0: আচ্ছা, এই টিকক আগর মু ঘোড়ারে গলা বেলে তমুকু দেখছিলি না?
2: আচ্ছা আচ্ছা, তুমি দেবে সেই?
0: হ্যাঁ।
2: এই মানুষ মানে তোম আখিরে জন্দা পিপুড়ি না পোক মাছি ম?
0: সে কথা কন কি, ঘোড়াটা টিকে হুরডি গলা তো।
2: কাহিকি হুরডিলা না?
0: কথা কন কি, মু আউ যুবরা শিকার করিবাকু আসিথিলু, সে হঠাৎ গোটে ঠেকুয়া দেখি বীর দর্পরে তা পছরে ঘোড়া ছুটাই দেলে, সে যিবা পরে মু ভেটিলি গোটে দুর্ধান্ত মহাবল বাঘকু, জানিলি মো হাতুরু আজি আর আউ রক্ষা নাহি, ঘোড়া পিঠিরে বসরাই তা আখিরে মো আখি মো আখিরে তা আখি তা আখিরে মোকু মিশেই দেলি।
1: সেইচু কোন হলা সাঞ্চে?
0: হাতা তু বণ ভালু, মু কোন তত্তে কহুচি?
2: হেলে মোর তো কাই কি এ কথা জম্মা বিশ্বাস হউনি।
0: কাই
2: এ রাজ্যর ধনুর্ধর বীর যুবরাজ সামান্য গোটাই ঠেকুয়া মারিবাকু ঘোড়া ঝপটাই দেলে, আউ তমে ছকে।

0: হে কৈলাসপতি শিব, হে দেবদেব মহাদেব, হে অভাগিনী প্রতি দয়া কর প্রভু, দয়া কর। আউ কেবে কেবে মু অভিশাপ মুক্ত হেবি প্রভু, কেবে পুনি ফেরিবি স্বর্গকু। হে ভোলানাথ, হে পশুপতি, তুমি একা মোর ভরসা প্রভু, তুমি একা মোর ভরসা।
1: ছামু দেখি পারলে তো
2: কোন কন্দর্প?
1: ইয়ে সেই রহস্যময় মায়া, মায়া মহলরে শিব মন্দিরর অষ্টশম্ভু নৃত্য পরিবেশন করি কিছু গুণগুণ হয়ে ঠাকুরঙ্কু নিবেদন কলা পরে আ মন্দিরর এক বিরাট তালা পকাই দেই গলা। মোর দৃঢ় বিশ্বাস ছামু, শ্যাম উয়াসর শিবলিঙ্গকু চোরাই আনি এই মন্দিরে রখি পূজা করুছি।
2: আমি সেই স্বর্ণলিঙ্গর অনুসন্ধানে আসছি বলি মায়া তো নিশ্চয় জানিব, আম উপরে বিপদ পড়িবা কিছু অসম্ভব নুহে কন্দর্প।
1: ছামুক অনুমান পুরা ঠিক, আমুকু এঠার অতি সতর্কতার সহ গোপন রহি সত্য উদ্ঘাটন করিবাকু পড়িব।
2: রুহ কন্দর্প রুহ, এহা আমরি স্বর্ণলিঙ্গ কি নুহে, মু যাই মন্দিরর কবাট ফাঙ্কারে দেখি আসে।
1: ছামু ছামু যাঁতু নাই, ছামু যাঁতু নাই, কোন স্ত্রী লোক আসিলা পরি মনে হচ্ছে, আসন্তু লুচি যিবা।
3: এ আম মায়া মহলের অচিনা পুরুষ দুই জন, এই তো সে দুই জন সেটি লুচি গলে। মালো তাঁকু দেখে মু তো চমকি পড়িলি, মো হাতর পূজা থালটা পড়ি গলা। যা সব তোক স্বর্ণ চম্পা বিঞ্চি হয়ে গলা, এত বড় অশুভ লক্ষণ। না না আগ পচারে তাঁকু, এই কিয়ে তমে এ মায়া মহল ভিতরক কেমিতি আসিল?
1: নাই নাই আমি
3: কন এ হৌচ ম এঠিকি কেমিতি আসিল?
1: ভারি সুন্দর হয়েছি তো, দেখু দেখু তো চালি আসি ভিতরে পশিগলু।
2: কন এটি আসিবাকু মনা?
3: খালি মনা নহ, শাস্তি বি অছি।
2: আমার অপরাধ
3: পুরুষর এটি প্রবেশ নিষেধ।
1: আমি এ কথা কেমতে জানি থাঁজু যে?
3: এবে তো জানিল, বাটে বাটে চালি যাও।
2: যদি ন যাও?
3: খুব উদ্ধত যুবক তো, মু উয়াসরানি কু খবর দউচি, সে আসি বুঝন্তু। এই তো রাণী এনিকি আসুচন্তি।
0: সেবতি সেবতি, তুমি পূজা করিবাকু আসি কাহা সঙ্গে গপ জমি দেছো কি?
2: মায়া
0: কুমার আপন এঠারে,
2: তমে এঠারে,
3: ইয়ে পরে আম উয়াসরানী।
2: সতরে তমে রহস্যময়ী মায়া, কেতেবেলে চন্দননগর দেবদাসী তো পুনি কেতেবেলে মায়া মহলর উয়াসরানী, কন কেবল এতিকি রূপ না আউ কিছু অছি? হম সে কথা পরে, আগ কুহত মায়া, তমে হঠাৎ আমকু কিছু নকহি চালি আসিল কাহিকি?
0: আপনক আরাধ্য দেবতা প্রভু শঙ্করঙ্ক সম্মুখরে মু যে অষ্টশম্ভু নৃত্য পরিবেশন করিবার আকাঙ্ক্ষা নিয়ে যাইথিলি তাহা তো পূরণ হয়ে পারলানি, আউ সেটি করিথান্তি কোন, মন দুঃখরে ফেরি আসিলি।
2: সতরে মায়া, হঠাৎ চন্দননগর এমিতি এক দারুণ বিপর্যয়ের সম্মুখীন হব বলে কেহি আমি ধারণা করিনথিলু।
0: হও সে কথা পরে, এবে আপন দুহিঙ্কর হঠাৎ নিকাঞ্জন স্থানরে বিস্ময়।

আজি কার্যক্রমে মু সমস্ত এসএমএস গুলিকু স্থান দেইছি সেতিপাই মু নিজে ব্যক্তিগত ভাবে বহুত খুশি শেষে আউ কিছু তো এসএমএস নাহি মু মো ইচ্ছার গোটে গীত দেবি কিন্তু মু কহিবি গোটে বহুত দুঃখর কথা কালি মোর পিলাদিনর সাঙ্গ মতে ছাড়ি চালি যাইছি তেণু তারি স্মৃতিরে গোটে গীত দেওয়া চাহুছি ফুলচন্দন কথা চিত্রর গোটিয়ে গীত তো বিনা লাগে না ভালো কিছু মো সাঙ্গ যেটি বি থাও মহাপ্রভু জগন্নাথ তাকে ভালরে রাখি থাকে গীতটি গাইছেন অক্ষয় কুমার মহান্তি।